আকাশবাণী কলকাতা। আজ সোমবার, ছয় আশ্বিন 1948 শকাব্দ, 28 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 10ই আশ্বিন 1433 বঙ্কাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার।

মেগার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আজ সূর্যোদয়ে ভোর 5:29 হয়ে 20 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:25 হয়ে 12 সেকেন্ডে। স্টুডিওর ঘড়িতে এখন 5:57 হয়ে 31 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। গীতাঞ্জলি আজকের অনুষ্ঠান শুরু হয়েছে সকাল 6টায় শুভাশিত দিয়ে হরপ্রসাদ শাস্ত্রী রচনা থেকে পাঠ, 6টা বেজে 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা বেজে 30 মিনিটে আজকের চাষবাস, ডাল শস্যের ব্যবহার, প্রক্রিয়াকরণ ও মূল্য সংযোজন বলবেন ডক্টর রাজীব নাথ, 6টা বেজে 40 মিনিটে আপনার স্বাস্থ্য, জলাতঙ্ক নির্মূলে সীমানা পেরিয়ে বলবেন ডক্টর অনির্বাণ দুলুই, 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও অমরেশ মুখোপাধ্যায়, 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুদীপ্ত গায়ন, 8টায় বিজ্ঞানের খবর সঙ্কলনে মৌসুমী সৌম্য মজুমদার, 8টা বেজে 5 মিনিটে নজরুলগীতি পরিবেশন করবেন সোহিনী ভট্টাচার্য, 8টা বেজে 20 মিনিটে কথিকা বাংলার পুতুল বলেছেন চূড়ামণি হাটি, 8টা বেজে 30 মিনিটে শাস্ত্রসঙ্গীত সেতার পরিবেশন করবেন সৌম্যজিৎ পাল, 9টায় গানে গানে বাংলা ছায়াছবির গান, 9টা বেজে 25 মিনিটে সমীক্ষা, 9টা বেজে 30 মিনিটে গানে গানে বাংলা ছায়াছবির গানের শেষাংশ, 10টায় গানের ভেলা উপস্থাপনায় নীলিমা সাঁতরা, 11টায় যুববাণীর অনুষ্ঠান যুবমঞ্চ উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও প্রিয়াশা চক্রবর্তী, দুপুর 12টায় পুরাতনী গান পরিবেশন করবেন অরবিন্দ পাইক, 12টা বেজে 15 মিনিটে দোতারা পরিবেশন করবেন সুবল দত্ত, 12টা বেজে 33 মিনিটে গ্রামীণ অনুষ্ঠান উনো জমি দুনো ফসল উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, দুপুর 1টায় নির্বাচিত লোকগীতি, 1টা বেজে 45 মিনিটে মহিলা মহল উপস্থাপনায় অনিন্দিতা মল্লিক, বিষয় ভ্রমণ কথা, অতিথি শ্রেয়সী লাহিড়ি, বেলা 2টা বেজে 30 মিনিটে ছায়াছবির গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায় হ্যালো ক্রিয়াঙ্গন দিয়ে উপস্থাপনায়।

বরণ ময়রা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 2018 এশিয়ান গেমসে ব্রিজ কাট খেলায় স্বর্ণপদক জয়ী শিবনাথ দেশরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর জন্য মাসিক প্রবন্ধ প্রতিযোগিতা, রামধনু কলমের বিজয়ী তিনজন শিক্ষার্থী আয়ুষ দাস, সৃজয়ী দাস, দেবলীনা নিয়য় সঙ্গে কথা বলবেন বেথুন কলেজিয়েট স্কুলের শিক্ষিকা সংহিতা চক্রবর্তী। সন্ধ্যে 6:05 সায়ন্তনী অনুষ্ঠান, লোকগীতি পরিবেশন করবেন রতমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:15 সায়ন্তনী অনুষ্ঠান, কথিকা শহীদ ভগৎ সিং, রবিলাল হাঁসদা, লোকগীতি লক্ষ্মীরাম মুর্মু, অমিয়বরণ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, প্রথমে থাকছে ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ, মণিদীপ্ত সাহা সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। তারপরে থাকছে মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ, সোমাগিরি সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে অতিথি ডাক্তার আশিস কুণ্ডু সাক্ষাৎকার নেবেন শর্মিষ্ঠা সরকার। 9:00 স্বাস্থ্য সঙ্গীত, সেতার পরিবেশন করবেন সৌম্যজিৎ পাল। 9:30 অনুরোধের আসর, 10:10 সেবা সংকলন সংকল্প অভিযান, 10:30 নজরুলগীতি পরিবেশন করবেন মালা মুখোপাধ্যায়, 10:45 দোতারা সুবল দত্ত পরিবেশন করবেন, 11:10 স্বাস্থ্য সঙ্গীত খেয়াল পরিবেশন করবেন সোহিনী ভট্টাচার্য। শুনলেন গীতাঞ্জলির আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত, এখন শুনবেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান। সঞ্চয়িতার প্রথম অধিবেশন শুরু হবে 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে, শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী। 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুদীপ্ত গায়ন। 6:35 রামচরিতমানস শুনবেন 247তম পর্ব। 6:45 অতুল প্রসাদের গান মালা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শ্বেতা হাজরা। 8:30 আধুনিক গান পরিবেশন করবেন সোহিনী ভট্টাচার্য। 8:50 দোতারা পরিবেশন করবেন সুবল দত্ত। 9:10 রাজধারা, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় শায়েস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সার্ভি, উপস্থাপনায় অঙ্কিত শর্মা। 12:20 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 1:10 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতে শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন শুরু হবে 5:10 পুরাতনী গান দিয়ে, পরিবেশন করবেন অরবিন্দ পাইক। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পুনম সিং। 7:10 শিল্প ও সংলাপ, নারকেল মালার বাদ্যযন্ত্রের ব্যবসা, উদ্যোক্তা সোমনাথ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন দুর্বাদে, সম্পাদনা সুদীপ ঘোষ, প্রযোজনা দুর্বাদে। 7:30 দর্পণ, উপস্থাপনায় পুনম সিং। 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমসের দৈনিক প্রতিবেদন। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, স্প্যানিশ গিটারে বাজারে শোনাবেন সুব্রত বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের সঞ্চয়িতা এবং গীতাঞ্জলির অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, এখন সুবদ্ধ সঙ্গীত। শরৎ পরিবেশন করবেন রাজীব চক্রবর্তী, রাগ বৈরাগী এবং জৌনপুরী।

শুনলেন শরৎ রাজীব চক্রবর্তী পরিবেশনায়। এখন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুদীপ্ত গায়েন। প্রথমে শুনবেন তুমি রবে নীরবে, তারপরে আমারও পরানো যাহা চায়।

আকাশবাণী কলকাতা শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুদীপ্ত গায়নের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন রামচরিতমানস, আজ শুনবেন 247তম পর্ব।

আকাশবাণী কলকাতা, এখন শুনবেন অতুল প্রসাদী, পরিবেশন করবেন মালা মুখোপাধ্যায়। প্রথমে শুনবেন এসো হে প্রাণে, তারপরে তুমি গাও।

শুনলেন অতুল প্রসাদী শিল্পী মালা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজ কিন্তু তোমার সঙ্গে চলে এসেছি সুপ্রভাতের আড্ডা দিতে। আমি তোমার যুববাণীর বন্ধু শ্বেতা। আজ কিন্তু তোমাকে এমন একজন নারীর গল্প শোনাবো আজ এই সুপ্রভাতের আড্ডায়, যার নামের সঙ্গে জড়িয়ে আছে কলকাতার ইতিহাস, বাংলার সমাজ জীবন, গঙ্গার ঘাট, সাধারণ মানুষের অধিকার, জমিদারি, ধর্ম, জনকল্যাণ, আর সর্বোপরি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির। এমন একজন নারী যাকে একদিন সমাজ চিনেছিল প্রথমে একজন সাধারণ পরিবারের মেয়ে হিসেবে, তারপর একজন জমিদারের স্ত্রী, তারপর একজন বিধবা নারী হিসেবে, আর শেষ পর্যন্ত মানুষ তাকে যে নামে নিজের করে নিয়েছিল সেই নাম লোকমাতা। তিনি রানী রাসমণি। আজ তার জন্মদিন, আর আজকে সকালে তাই আড্ডা হবে তার জীবনের গল্প নিয়েই। তবে হ্যাঁ, চলো তার আগে জেনে নিই আজকের দিনটা কি কি কারণে বিশেষ।
1: আজ এই দিনে
0: খ্রিস্টপূর্ব 551 জন্মগ্রহণ করেন কনফুসিয়াস, মহান চীনা দার্শনিক ও শিক্ষাগুরু। 1746 জন্মগ্রহণ করেন উইলিয়াম জোন্স, প্রাচ্যতত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। 1793 জন্মগ্রহণ করেন রানী রাসমণি, প্রসিদ্ধ ভারতীয় মানবদরদি জমিদার লোকমাতা। 1889 জন্মগ্রহণ করলেন নলিনীকান্ত সরকার।

কার বাংলায় সাহিত্যিক, সাংবাদিক, কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী। 1907 জন্মগ্রহণ করেন ভগৎ সিং, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী। 1928 একটি বিশেষ ঘটনা, স্যার আলেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন। 1929 জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর, ভারতীয় স্বনামধন্য কণ্ঠশিল্পী ও ভারতরত্ন প্রাপক, তথা বলা যায় তিনি এই মাটিতে সুরের সরস্বতী। 1982 জন্মগ্রহণ করেন রণবীর কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তাহলে বন্ধু, তুমি তো জানতেই পারলে আজ এই দিনে, আজকের এই দিনটা কি কি কারণে বিশেষ। আর হ্যাঁ, এই বিশেষ বিশেষ করতে করতে তোমাকে তো বললামই যে আজ লতা মঙ্গেশকরের জন্মদিন। আজকের এই সুন্দর দিনটাতে, তাই সকালটাতে গল্প তো করবই, তবে তার আগে দিনটা শুরু করি তাঁরই একটা গান দিয়ে।

শুরুটা করলাম আজ লতা মঙ্গেশকরের গান দিয়ে, কারণ আজ তাঁরও জন্মদিন, তার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রইল। আর হ্যাঁ, এবার আমাদের আসল গল্পে ফিরি আজকে। তো 28 সেপ্টেম্বর 1793, গল্পের শুরু বর্তমান উত্তর চব্বিশ পরগনার হালি শহরের কাছে কোনা গ্রামে। 1793 সালের আজকের দিনটায় সেখানে এক শিশু কন্যা জন্ম নিলেন, বাবা হরেকৃষ্ণ দাস, মা রামপ্রিয়া দেবী। দরিদ্র মাহেশ্য পরিবারে জন্ম হলেও এই শিশুটি যে একদিন বাংলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে যাবে তা কিন্তু কেউ তখনও জানত না। প্রচলিত কাহিনী আছে, রাসমণি জন্মের আগে তার মা রামপ্রিয়া দেবী একটা আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন। কি দেখলেন? বৃন্দাবনের কুঞ্জবনে শ্রীকৃষ্ণকে ঘিরে ষোড়শ গোপিনীর নৃত্য, আর তাদের মধ্যে থেকে একজন অপরূপ সুন্দরী মেয়ে তার কোলে এসে ধীরে ধীরে বসল, তারপরে আবার মিলিয়ে গেল। এরপরেই রাসমণির জন্ম। আবার তার শৈশবের আরেকটি কিন্তু জনপ্রিয় কাহিনী আছে, কি বলতো? সখীদের সঙ্গে খেলতে গিয়ে তিনি ডুমুর গাছে ফুল ফুটতে দেখেছিলেন, যেটা একেবারেই আশ্চর্য, কারণ ডুমুরের ফুল প্রায় দেখাই যায় না বলতে গেলে, আর সেই ফুল তিনি দেখেছিলেন। তো সেটা প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন রাসমণি তার মায়ের কাছে এসে বললেন, তখন কিন্তু তার মা বিশ্বাস করেছিলেন এবং আশীর্বাদ করেছিলেন, কি বলতো, তুমি একদিন রাজরানী হবে। লোককথার এই আশীর্বাদটাই পরবর্তীকালের ইতিহাসে একটা আশ্চর্য প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। তবে হ্যাঁ, মাত্র 7 বছর বয়সে মাকে হারালেন রাসমণি। শৈশবের সেই শূন্যতা পেরিয়ে মাত্র 11 বছর বয়সে তিনি কলকাতার জানবাজারের ধনী ও প্রতিষ্ঠিত জমিদার পরিবারের সন্তান বাবু রাজচন্দ্র দাসের সঙ্গে বিবাহিত হলেন। এখান থেকেই রাসমণির জীবনের একটা সুন্দর নতুন অধ্যায় শুরু হচ্ছে। আর এরকম একটা জায়গায় যদি একটা সুন্দর গান না হয় তাহলে কি আর জমে?

তো যেটা বললাম, তো তিনি তো আলতা পায়ে নতুন অধ্যায়ে প্রবেশ করলেন। তবে হ্যাঁ, একটা বিষয় মনে রাখা খুব জরুরি এখানে, রাসমণি যে পরিবারে বিয়ে করে এসেছিলেন সেই পরিবার কিন্তু তখনই যথেষ্ট প্রতিষ্ঠিত। তার শ্বশুর মশাই প্রীতিরাম দাস পরিশ্রম, ব্যবসায়িক বুদ্ধি, দক্ষতায় পরিবারের আর্থিক ভিত শক্ত করেছিলেন। ফলে গ্রামের দরিদ্র যারা ছিলেন পরিবার, সেই দরিদ্র পরিবার থেকে উঠে আসা রাসমণি এমন একটা পরিবেশে প্রবেশ করলেন যেখানে জমিদারি, ব্যবসা, সম্পত্তি, কর্মচারী, প্রজা, হিসেব এবং কলকাতার সামাজিক জীবন সব কিছুকেই তিনি খুব কাছ থেকে দেখার সুযোগ পেলেন। স্বামী রাজচন্দ্র দাসও ছিলেন ব্যবসায়ী ও জমিদার। চার কন্যা পদ্মমণি, কুমারী, করুণাময়ী ও জগদম্পাকে নিয়ে তাদের সংসার ধীরে ধীরে বড় হতে শুরু করলো। হ্যাঁ, তার সঙ্গে তো জানোই আগেকার দিনের জয়েন্ট ফ্যামিলি মানে তার কোনো আর কি শুরু আর শেষ নেই। প্রচুর মানুষজন তাদের বাড়িতে, তিনটে মহল নিয়ে বলা হয় যে তখন বাড়িটা ছিল। তো রাসমণি ধীরে ধীরে শিখলেন কীভাবে একটি বড় সংসার চালাতে হয়, কীভাবে সম্পত্তির হিসাব বুঝতে হয়, মানুষের সঙ্গে কথা বলতে হয় এবং প্রজাদের সমস্যার কথা শুনতে হয়। তার কোনো প্রাতিষ্ঠানিক প্রশাসনিক শিক্ষা ছিল না, কিন্তু জীবনই ছিল তার বিদ্যালয়। কিন্তু এই দেখো, সুন্দর জীবন চলতে চলতে কোথাও যেন একটা বিঘ্ন তো আসেই। শ্বশুরমশাই আগেই মারা গিয়েছিলেন, কিন্তু 1836 সালে মাত্র 48 বছর বয়সে রাজচন্দ্র দাসের মৃত্যু হলো। এক মুহূর্তে বদলে গেল রাসমণির জীবন। হ্যাঁ, তার সঙ্গে আগেকার দিনে তো একটা মানে চিন্তাধারা ছিলই যে বংশধর কেউ নেই, কারণ তাদের চারজনই মেয়ে ছিলেন, কোনো পুত্র সন্তান তিনি জন্ম দিতে পারেননি। এই কথা নিয়েও তাকে বহুবার বহু ক্ষেত্রে অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু হ্যাঁ, একা শক্ত হাতে সবটুকুকে ধরে রাখা কিন্তু মোটেই একেবারে ছোটোখাটো বিষয় নয়, বুঝতেই পারছো। কারণ সামনে তার বিশাল সম্পত্তি, জমিদারি, ব্যবসা সব কিছু মিলিয়ে একেবারেই কিন্তু তিনি একা হয়ে পড়েননি। তার একমাত্র কারণ তার মনের জোর, তিনি পিছিয়ে যাননি। তিনি জমিদারির দায়িত্ব পুরোপুরি নিজের হাতে তুলে নিলেন। তার জামাতা মানে মথুরা মোহন বিশ্বাস পরবর্তীকালে কিন্তু গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠেন। এই মথুরা মোহনের সঙ্গে প্রথমে বিবাহ হয় তার সেজো মেয়ে করুণাময়ী, এবং করুণাময়ীর অকাল মৃত্যুর কারণে মথুরা মোহন রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বাকে বিবাহ করেন এবং পরিবারের প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তবে সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু কেন্দ্রে ছিলেন রাসমণি। রাসমণির বিশেষত্ব ছিল যে তিনি শুধুমাত্র নিজের সম্পত্তিটাকেই রক্ষা করেননি, নিজের সম্পদকে মানুষের কাজে ব্যবহার করেছিলেন। কিভাবে করেছিলেন সেটাই বলবো। তীর্থযাত্রীদের সুবিধার

জন্য সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত রাস্তা নির্মাণের যে উদ্যোগ, তারপরে এই ধরো গঙ্গার ধারে বাবুঘাট, আহিরিটোলা ঘাট, নিমতলা ঘাট, এই সমস্ত ঘাটগুলো নির্মাণে অর্থ প্রদান, জলপথের উন্নতি, বাজার, নিশ্চয়ই জানো রাসমণি বাজার যথেষ্ট বিখ্যাত, ও জনসাধারণের ব্যবহারের নানান রকম পরিকাঠামো, তার এই মানুষের ভালোর জন্য যে কাজগুলো সেগুলো কিন্তু সব কিছু তার জীবনের সাথে জড়িয়ে আছে। বাবুঘাটের সঙ্গে তার স্বামী রাজচন্দ্র দাসের স্মৃতিও ভীষণভাবে যুক্ত। শিক্ষা ও জ্ঞান চর্চার ক্ষেত্রেও তার দানের উল্লেখ পাওয়া যায়। হিন্দু কলেজ ও তৎকালীন ইম্পেরিয়াল লাইব্রেরির জন্য কিন্তু তার আর্থিক সহায়তার কথা ঐতিহাসিক বিবরণে রয়েছে। কিন্তু একটা কথা বলো তো, রাসমণির চরিত্র কি শুধুমাত্র এই দান ধ্যান আর ব্যবসা সামলা নয়? একেবারেই কিন্তু না, তার আরও একটা দিক কিন্তু আমরা দেখতে পাই। অন্যায় দেখলে তিনি কিন্তু থেমে থাকতেন না, যথেষ্ট প্রতিবাদ করতেন, সে যেই হোক না কেন। তো একবার কি হয়েছে, জেলেদের ওপরে কর আরোপের বিরুদ্ধে তার অবস্থানের কাহিনী, মানে সেটা সবাই যদিও জানে, জেলেদের ওপর তখন ব্রিটিশ সরকারের শাসন চলছে, তখন জেলেদের ওপরে কর আরোপ করা হলো, তো সবাই গেল রাসমণির কাছে, তো কি করা যায়। তিনি তখন কি করলেন, গঙ্গার একটা অংশ ইজারা নিয়ে এমনভাবে মাছ চাষের ব্যবস্থা করলেন যাতে তাদের জাহাজ চলাচলে বাধা তৈরি হয়, এবং শেষমেশ হার মেনে সেই কর তুলে নেওয়া হয় এবং জেলেদের জীবিকা রক্ষা হয়। তো নীলকরদের অত্যাচারের বিরুদ্ধেও কিন্তু তার অবস্থানের কথা বেশ মানে একেবারে সক্রিয়ভাবে দেখা যায়। আবার আরেকটা কাহিনী শোনো, জানবাজারের দুর্গাপুজোর কলাবউ স্নানের সময় ঢাকের শব্দ নিয়ে এক ইংরেজ সাহেব বেশ আপত্তি করেন, তখনও কিন্তু রাসমণি যথেষ্ট প্রতিবাদ করেছিলেন এবং তিনি তার জমিদারির রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছিলেন বলেও কিন্তু শোনা যায়। তো এই যে সব ঘটনাগুলো, এগুলো দিয়ে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারি, তিনি যে সবসময় লাঠি নিয়ে তেড়ে গেছেন এরকম নয়, বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে তিনি কিন্তু প্রতিবাদ করেছেন এবং সব প্রত্যেকটা সমস্যার সমাধান করেছেন। আর হ্যাঁ, রাসমণির সঙ্গে আরেকটা বিষয় ভীষণভাবে জড়িয়ে ছিল তার ধর্মজীবন। জানবাজারের দুর্গাপুজো, পারিবারিক দেবতা রঘুবীরের রথযাত্রা, সব কিছুর মধ্যে কিন্তু তার ভক্তি ঐতিহ্যের প্রতি টান দেখা যায়। 1838 সালে রঘুনাথজিউকে রথে বসিয়ে রথযাত্রার আয়োজনে তার নাম ভীষণভাবে জড়িত। পরে তৈরি হয় বিখ্যাত রূপোর রথ। রাসমণি দেশীয় কারিগরদের দক্ষতার ওপর আস্থা রেখে তাঁদের দিয়েই রথটি নির্মাণ করিয়েছিলেন। এই ঘটনাটাতেও কিন্তু তাঁর স্বদেশী মনোভাবের একটা সুন্দর দৃষ্টান্ত রয়েছে। জানবাজারের দুর্গাপুজোর ক্ষেত্রেও তিনি পারিবারিক ঐতিহ্যকে ধরে রেখেছিলেন। পরবর্তীকালে পুজোর আচার সামাজিক পরিসর তাঁর সময় আরও পরিচিত হয়ে ওঠে। আর হ্যাঁ, রাসমণির ধর্মের একটি বৈশিষ্ট্য ছিল, কী বৈশিষ্ট্য বলো তো, ভক্তি আর সেবা তার কাছে আলাদা ছিল না। এই যে এখন যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র পুজোর ক্ষেত্রে জাঁকজমক, অথচ এমন বহু মানুষ আছে যারা খেতে পায় না, উনি কিন্তু ওরকম ছিলেন না। ভক্তি আর সেবা দুটোই তার কাছে ছিল এক, মানে দেবতার জন্য একদিকে মন্দিরও তৈরি করছেন, তেমনই মানুষের জন্য ঘাটও বানাচ্ছেন, তার জীবিকাও রক্ষা করছেন, আর এরকমভাবেই তো তিনি আরও এগিয়ে গেলেন।

তো এই মহারানী রাসমণি, তার গল্পই আজ তোমাদেরকে বলছি, শুনতে থাকো। আর হ্যাঁ, তো যেটা বলছিলাম, ধর্মের মধ্যে একটা বড় বৈশিষ্ট্য ছিল ভক্তি আর সেবা, এইটাই তাকে কিন্তু নিয়ে গেছিল সেই আমাদের এখনের যে ভাবনা দক্ষিণেশ্বর। একটা বিশাল মন্দির, শুধু তখনকার দিনে এই দক্ষিণেশ্বর তৈরি করা কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না। প্রচলিত কাহিনী অনুযায়ী রাসমণি কাশী যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। যাত্রার আগে তার রাতে স্বপ্নে মা কালী বা ভবতারিণীর আবির্ভাব ঘটে এবং তাকে গঙ্গার তীরে মন্দির নির্মাণের নির্দেশ দেন, এমনটাই তার ঐতিহ্যে বলা হয়। এই অংশটি মূলত নির্মাণের নির্দেশ দেন মা স্বয়ং এসে। তো এটা লোকবিশ্বাস বা মন্দির পরম্পরার সঙ্গে যুক্ত বলতে পারো, তবে হ্যাঁ, ইতিহাসের নথিতে স্পষ্ট যে 1847 সালের 6 সেপ্টেম্বর রাসমণি জেমস হেস্টির কাছ থেকে দক্ষিণেশ্বরে প্রায় 54.4 বিঘা জমি তিনি ক্রয় করেছিলেন। সেই জমিতেই শুরু হয় বিশাল মন্দির সমষ্টির নির্মাণ। আর হ্যাঁ, এর আগে যে গানটা শুনলে বুঝতেই পারছো তিনি এত বড় একজন লোক মাথা ছিলেন যে স্বয়ং মান্না দে পর্যন্ত তাকে নিয়ে গান গেয়ে গেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, প্রায় 9 বছর ধরে নির্মাণ চলল। 9টা বছর, ভাবো, একটা দুটো দিন নয়, 9 বছর শুধুমাত্র একটা মন্দির তৈরি, শুধু নয়, নবরত্ন শৈলীর মা ভবতারিণীর মন্দির, যেখানে 12টা শিব মন্দির, রাধাকান্তের মন্দির, নাট মন্দির, ঘাট, ভোগের ঘর, কর্মচারীদের থাকার জায়গা, বিস্তৃত প্রাঙ্গণ সব মিলিয়ে তৈরি হলো একটা বিশাল।

কাল ধর্মীয় পরিসর। অবশেষে এলো 1855 সালের 31 মে, স্নানযাত্রার পুণ্যতিথি। সেদিন দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত হল মা ভবতারিণীর মন্দির। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্রাহ্মণ ও পণ্ডিতরা এসেছিলেন, পূজা ও ধর্মীয় অনুষ্ঠান চলছিল, আর হ্যাঁ, বিপুল মানুষের মধ্যে খাদ্য বস্ত্র সব বিতরণ করা হয়েছিল। মন্দিরের নিজস্ব ঐতিহাসিক বিবরণ অনুযায়ী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সেই দিন কিন্তু খাদ্য বিতরণ করা হয়। আর সেই প্রতিষ্ঠার সঙ্গেই জড়িয়ে গেলেন এক তরুণ, কি নাম বলতো? গদাধর চট্টোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণদেব। তিনি ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত রামকুমার চট্টোপাধ্যায়ের ছোট ভাই। তখন কেই বা জানত এই ছোট্ট গদাধরই একদিন হয়ে উঠবেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। পরে রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের সঙ্গে গভীরভাবে যুক্ত হন, সে তো তোমরা জানোই। তার সাধনা একটা অসাধারণ আধ্যাত্মিক অধ্যায়ের সূচনা করে। রাসমণি তার সাধনাকে সম্মান ও সমর্থনও করেছিলেন এবং এতটাই তিনি মানতেন রামকৃষ্ণদেবকে, একদিন তিনি মন্দিরে বসে বসে খালি ভাবছেন যে তার এই এত বড় ব্যবসা তিনি কাকে দিয়ে যাবেন, এত টাকা পয়সার চিন্তা, মানে দেখো যার যতই থাকুক না কেন আগামী দিনে চলতে গেলে তো তাকে সেই পুঁজিটা কথা তো ভাবতে হবে যাতে আরও মানুষের জন্য কাজ করতে পারেন। তো যাই হোক, বসে বসে মন্দিরে এইসব বিষয় আশয়ের চিন্তা করছেন। তো রামকৃষ্ণদেব তখন তাকে মাথার মধ্যে আঘাত করে বলেন যে এখানেও এসে এইসব চিন্তা করছিস। দেখো, তিনি কিন্তু তাকে এতটাই মানতেন বা রামকৃষ্ণদেবও তাকে এতটাই স্নেহ করতেন যে তাদের মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর বন্ধন তৈরি হয়েছিল যেখানে শাসন মান অভিমান সবটাই আছে। তো রামকৃষ্ণের সাধনা জীবনে গুরুত্বপূর্ণ সহযোগী হয়েছিলেন তিনি। এভাবেই রাসমণির প্রতিষ্ঠিত মন্দির, মথুরামোহনের প্রশাসনিক সহায়তা এবং অবশ্যই রামকৃষ্ণের সাধনা একসঙ্গে দক্ষিণেশ্বরের ইতিহাসকে নতুন অর্থ দেয়। পরবর্তীকালে এই দক্ষিণেশ্বরেই এসেছেন সারদা দেবী, এসেছেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণের সাধনা ও ভাবধারা আরও বিস্তৃত হয়েছে, কিন্তু রাসমণি যখন মন্দির তৈরি করেছিলেন তখন কিন্তু ভবিষ্যতের এই ইতিহাস তার জানা ছিল না। তার সামনে শুধু ছিল নিজের বিশ্বাস, কর্তব্য এবং ভগবানের প্রতি ভক্তি। ইতিহাসের সৌন্দর্য এখানেই, একজন মানুষ কখনোই জানে না তার একটি সিদ্ধান্ত ভবিষ্যতে কত দূর পর্যন্ত আলো ছড়াবে। রাসমণির জীবনের শেষ অধ্যায়টিও ছিল দূরদর্শিতায় ভরা। দক্ষিণেশ্বর প্রতিষ্ঠার পরে মাত্র কয়েক বছর তিনি বেঁচেছিলেন, কিন্তু মৃত্যুর আগে তিনি দেবোত্তর সম্পত্তির ব্যবস্থা করে যান যাতে তার মৃত্যুর পরেও মা ভবতারিণীর পুজো ও সেবা বন্ধ না হয়। অর্থাৎ তিনি শুধু মন্দির তৈরি করেননি, মন্দিরকে ভবিষ্যৎ প্রজন্মের হাতে টেকিয়ে রাখার ব্যবস্থাও করে গিয়েছিলেন নিজে। 1861 সালের 19 ফেব্রুয়ারি রাসমণির জীবনাবসান হয়। বয়স হয়েছিল প্রায় 67 বছর। কোনা গ্রামের সেই ছোট্ট মেয়েটা যে 7 বছর বয়সে মাকে হারিয়েছিল, 11 বছর বয়সে জানবাজারে এসেছিল, স্বামীর মৃত্যুর পর বিশাল জমিদারির দায়িত্ব নিজের হাতে নিয়েছিল, মানুষের জন্য ঘাট রাস্তা বাজার নির্মাণে অর্থ দিয়েছিল, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং শেষ পর্যন্ত দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিল। তিনি চলে গেলেন, কিন্তু তার গল্প শেষ হলো না। আজ দক্ষিণেশ্বরের গঙ্গার ধারে দাঁড়ালে তার কথাই মনে পড়ে। জানবাজারে তার যে পারিবারিক বাড়ি সেটা কিন্তু তার জীবনের স্মৃতি বহন করে। কলকাতার বিভিন্ন ঘাট তার জনসেবার কথা মনে করিয়ে দেয়, আর দক্ষিণেশ্বরের মন্দির তার সবচেয়ে বড় উত্তরাধিকার। সেই মন্দিরেই রামকৃষ্ণের সাধনা ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসে একটা নতুন অধ্যায় তৈরি করেছিল। পরে সেই ভাবধারা
স্বামী বিবেকানন্দের মাধ্যমে গোটা বিশ্ব

জুড়েই পরিচিত হয়। তাই রাসমণির জীবনকে যদি বলি শুধু একজন ধনী জমিদারের জীবন, একেবারেই তা অসম্পূর্ণ। আর তার জীবনের প্রত্যেকটা গল্প বলতে গেলে তো আজ সকাল থেকে রাত হয়ে যাবে। আবার তাকে এমন একজন মানুষ হিসেবেও দেখা ঠিক নয় যিনি কোনো পারিবারিক ভিত্তি ছাড়াই সবটা একা করেছিলেন। তার শ্বশুরমশাই প্রীতরাম দাস তার পরিবারের আর্থিক রাজনৈতিক সমস্ত পুরো ভিতটা গড়ে দিয়েছিলেন যাকে বলে। স্বামী রাজচন্দ্র তাকে বড় সামাজিক ও ব্যবসায়িক জগতের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। শোনা যায় যে তার বন্ধু ছিলেন রামমোহন রায়, রাজা রামমোহন রায় তার স্বামীর বন্ধু ছিলেন। মথুরামোহন বিশ্বাসও তার জামাই পরবর্তীকালে গুরুত্বপূর্ণ সহযোগী হয়েছিলেন, কিন্তু সেই পরিবেশ সুযোগ ও সম্পদকে মানুষের কাজে ব্যবহার করে নিজের স্বতন্ত্র পরিচয় কিন্তু তৈরি করেছিলেন রাসমণি নিজেই। একজন গ্রামের মেয়ে থেকে জানবাজারের বধু, একজন বধু থেকে জমিদারের কর্ণধার এবং জমিদারের থেকে জনহিতৈষী আর শেষ পর্যন্ত দক্ষিণেশ্বরের প্রতিষ্ঠাত্রী, এই রূপান্তরই তার জীবনের আসল গল্প। তাই আজকের দিনে তাই শুধু তাকে মনে করার অর্থ একটা পুরনো ইতিহাসকে স্মরণ করব তোমাদেরকে বলবো এমন নয়। কোনা গ্রামের সেই ছোট্ট মেয়েটির জীবন আমাদেরকে মনে করিয়ে দেয় জন্ম, সম্পদ, সামাজিক অবস্থান সেটাই কিন্তু মানুষের চূড়ান্ত পরিচয় নয়। তুমি যদি চাও তাহলে তুমি নিজের সুযোগ, সামর্থ্য ও সম্পদকে ব্যবহার করে সেটাই তোমার জীবনের বড় পরিচয় করে তুলতে পারো। রাসমণির জীবনে আমরা দেখি ভক্তি, সেবা, সম্পদ, দান, সাহস ও কৌশল, পরিবার ও ব্যক্তিত্ব সব কিছু সুন্দর একটা ব্যালেন্সে চলছে। তার জীবন আমাদের একটি সহজ প্রশ্নের সামনে দাঁড় করায়, আমাদের হাতে যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমরা কী করছি। কোনা গ্রামের সেই ছোট্ট রাসমণি হয়তো জানতেন না একদিন তার নামের সঙ্গে রানী শব্দটি জুড়ে যাবে, জানতেন না তার তৈরি মন্দিরে একজন মহান সাধক সাধনা করবেন, জানতেন না সেই মন্দির একদিন পৃথিবীর নানা প্রান্তের মানুষের কাছে পরিচিত হবে। কিন্তু হ্যাঁ, তিনি শুধু রানী নামে নয়, তার কাজে, কারণ তিনি নিজের সময়ে নিজের কর্তব্যটুকু করেছিলেন একজন সত্যিকারের রানীমার মতো।

তো বুঝতেই পারলে তিনি শুধুমাত্র ছোট্ট রানী থেকে রানী মা হয়ে উঠেছিলেন। আর হ্যাঁ, তিনি সেই কারণে আজও শুধু রানী রাসমণি নন, মানুষের মুখে মুখে তিনি হয়ে আছেন লোকমাতা। বন্ধুরা, কিছু মানুষের জীবন তাদের মৃত্যুর সঙ্গে শেষ হয় না। এই যে গানটা শুনলে কৈলাস খেরের কণ্ঠে জয় জয় মা রানী মা, তো এই গানটা যেন তার সঙ্গে একেবারেই মিলেমিশে গেছে। তার রেখে যাওয়া কাজ, প্রতিষ্ঠান, স্মৃতি আর আদর্শের মধ্যে দিয়ে তিনি বেঁচে আছেন আজও। দক্ষিণেশ্বরের গঙ্গার হাওয়ায়, মা ভবতারিণীর মন্দিরের ঘণ্টার ধ্বনিতে, জানবাজারের পুরনো বাড়ির

স্মৃতিতে আজও শোনা যায় সেই নাম, রানী রাসমণি। কোনা গ্রামের দরিদ্র পরিবারের সেই ছোট্ট মেয়ে থেকে বাংলার ইতিহাসে নিজের জায়গা করে নেওয়া এক সাহসী নারী, একজন জমিদার, একজন জনহিতৈষী আর ধর্মপ্রাণ মানুষ, সর্বোপরি একজন লোকমাতা। আজ তো তোমাদের সঙ্গে গল্প বলছি রানী রাসমণিকে নিয়ে, তবে হ্যাঁ,

লতাজির এই গানটা শুনতে শুনতে মনে হলো না যে সূর্য সত্যি কোথায় যায় বলতো। তাহলে আজ বরং এই অনুষ্ঠানের প্রায় শেষের দিকে তো আমরা চলেই এসেছি, আজ তোমাদের যে গল্পটা বলবো সেটাও কিন্তু সূর্যকে নিয়ে। তো শোনো, একটা গ্রামে থাকতো ছোট্ট একটি মেয়ে তিথি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই সে জানলার পাশে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখত। তার মনে হতো সূর্য মনে হয় সবার আগে ঘুম থেকে ওঠে, আর সূর্য উঠলেই তো তার ঘুম ভেঙে যায়, তাকে ঘুম থেকে উঠে পড়তে হয়, পড়তে বসতে হয়। তো একদিন তিথি খুব মন খারাপ করে সূর্যকে জিজ্ঞেস করল, তুমি প্রত্যেক দিন এত সুন্দর করে এত তাড়াতাড়ি ওঠো কীভাবে? তোমার কি কখনো ক্লান্ত লাগবে না? ঘুমোতে ইচ্ছে করে না? কিন্তু তখন কিন্তু সূর্য বলল, ক্লান্ত আমারও লাগে, কিন্তু পৃথিবীর মানুষগুলো যে আমার অপেক্ষায় থাকে। তিথি তখন অবাক হয়ে বলল, কে তোমার অপেক্ষায় থাকে? সূর্য বলল, যে কৃষক ভোরে মাঠে যায়, যে পাখি বাসা ছেড়ে খাবারের খোঁজে বের হয়, যে বাচ্চাটা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়, আর যে মানুষটা গতকাল অনেকক্ষণ কেঁদেছে আজ নতুন করে শুরু করার জন্য তারও একটু আলো দরকার। তিথি তখন চুপ করে রইল। সেদিন সে বুঝতে পারল, সূর্য শুধু আকাশে ওঠে না, সে মানুষের মনে একটা ছোট্ট ছোট্ট আশা জাগিয়ে দিয়ে যায়। পরদিন ভোরে তিথি নিজেই ঘুম থেকে উঠে জানলা খুলে দিল। সূর্যের আলো মুখে পড়তেই সে হেসে বলল, আজ আমিও নতুন করে শুরু করব। আর মনে হলো দূরের আকাশ থেকে সূর্য তাকে বলছে, এই তো এটাই আমার আসল কাজ। মানে এই যে এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হলো জীবনে যতই ক্লান্তি দুঃখ বা ব্যর্থতা আসুক, প্রতিটি নতুন সকাল আমাদের আবার শুরু করার সুযোগ দেয়। আরও কয়েকটা সুন্দর ভাবনা আছেই এই সূর্যের সঙ্গে, যে অন্ধকার স্থায়ী নয়, আলো এক সময় আসবেই। আর তাই বলা হয় যে জীবনে রাত যত গভীর হয় আমরা নাকি তত তাড়াতাড়ি তত সূর্যের কাছে পৌঁছই। অর্থাৎ জীবনে হতাশা যত বেশি ঘনিয়ে আসে বুঝতে হবে যে আর বেশি দেরি নেই, আমাদের আশার পথ খুলবে। আর একটা খারাপ দিন মানেই যে খারাপ জীবন তা তো নয়, আমাদেরও উচিত প্রত্যেক দিন নতুন করে চেষ্টা করার মানসিকতা রাখার। আর হ্যাঁ, এই যে আজকে তোমাদের সঙ্গে আমি ছিলাম, গোটা সকালটা জুড়ে তোমাদের সঙ্গে গল্প করলাম, আজ আমাকে যেতে হবে, আর অন্য কোনো একদিন অন্য কোনো একটা আড্ডায় তোমাদের সঙ্গে আবার গল্প হবে, আড্ডা হবে। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে।

আধুনিক গান শুনছেন শিল্পী সোহিনী ভট্টাচার্য। সুপ্রকাশ চাকির লেখা গান শুনলেন। এবারের গানটির গীতিকার সুধীন দাশগুপ্ত।

শুনছেন আধুনিক গান সোহিনী ভট্টাচার্যর কণ্ঠে। এবারের গানটির কথা লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

এতক্ষণ দোতারায় লোকগানের সুর শুনলেন শিল্পী সুবল দত্ত। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রজার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সারিফটিয়া ক্যাম্পাসে গতকালের গোলমালের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের উপাচার্য সন্তোষ আজমেরা বলেছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অনভিপ্রেত।
1: I believe such incidents should never happen in any educational institution. SRFTI is one of the most premier educational institutions in the country. Students from all walks of life are here to study. They are not here for any kind of violence. Students have conveyed me that they didn't start any violence act or believe in so. We are taking all measures along with my faculty which is standing here and even the student leader and everybody and with the police department and the concerned authorities to ensure that safety and peace remains the prime concern. Even our chairman sir is in constant touch and ensuring all possible support. He has spoken to me multiple times on phone and he is extending all sorts of support, the chairman sir. We are thankful to all the authorities which are helping us.
0: উল্লেখ, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এসআরএফটিআই ক্যাম্পাসে গতকাল তীব্র উত্তেজনা ছড়ায়। আগাম অনুমতি নিলেও তাদের সভা ভেস্তে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে সংগঠনের তরফে। অন্যদিকে কয়েকজন পড়ুয়াকে মারধরেরও অভিযোগ উঠেছে। ব্যাংক কর্মীদের ইউনিয়নগুলির ডাকা তিন দিনের ব্যাংক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ অর্থাৎ 28-30 সেপ্টেম্বর এই প্রস্তাবিত ধর্মঘট ডাকা হয়। গতরাতে এক বিবৃতিতে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস ইউএবইউ ধর্মঘট তুলে নেবার কথা জানিয়েছে। নতুন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার ফের নতুন করে আবেদনের কথা জানিয়েছে। নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে এই প্রকল্পে পুরনো উপভোক্তাদেরকেও আবেদন পুনরায় করতে বলা হয়েছে। আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট নথি আগামী 6 তারিখের মধ্যে ব্লক কৃষি আধিকারিকের অফিসে জমা দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের অপরিমিত চাহিদার কারণে বিপর্যস্ত ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচিয়ে রাখতে জোটবদ্ধ হয়ে কাজ করছেন জীবিকার জন্য জঙ্গলে গিয়ে সব হারানো মানুষজন। তাদের কথা গতকাল মন কি বাতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রী মোদীর প্রশংসায় সমাজ কল্যাণের এই কাজে যুক্ত মহিলারা দ্বিগুণ উৎসাহিত। তাদের মনের কথা আকাশবাণীকে জানিয়েছেন গোসাবার রজত জুবিলি গ্রামের বাসিন্দা পুষ্পমণ্ডল।
2: প্রধানমন্ত্রী আমাদের কথা ভেবেছে, এটা আমাদের কাছে খুব গর্বিত। ওনার আশীর্বাদে, ওনার ভালোবাসায় আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। আমাদের সমস্ত ব্যাঘ্র বিধবা মেয়েরাই সবাই অসহায়, সবাই এই কাজগুলোর পিছনে, কেউ ন্যূনতম কিছু পায় কিছু পায় না, কিন্তু সবাই এই সুন্দরবন জঙ্গলটাকে বাঁচাবে বলে যতটা পারি আমরা সবুজ লাগিয়ে নদী খালাগুলোকে বাঁচানোর চেষ্টা করি।
0: সেবা সংকল্প অভিযান কর্মসূচির আওতায় আজ শুনবেন বিশেষ আলোচনা, সৌরশক্তি ক্ষেত্রে ভারতের বৈপ্লবিক পরিবর্তন। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের শক্তি বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বিজ্ঞানী ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10:10। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বীরভূমের বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে গত সন্ধ্যায় চন্দন ভাল্লা নামে ওই ব্যক্তি কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে বোলপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডে ত্রিশূলাপট্টি এলাকায় তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। নেপালে তুষারঝড়ে নিহত পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহর দেহ গতকাল কৃষ্ণনগরে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি ইঞ্জিনিয়ার হিসেবে জার্মানিতে কর্মরত ছিলেন। সম্প্রতি নেপালের মানসলুতে পর্বতারোহণে গিয়ে তুষারঝড়ে বরফের নিচে চাপা পড়ে যান। পরে উদ্ধারকারী দল তার দেহ খুঁজে পায়। রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি।

শুনলেন শরৎবাদন, শিল্পী রাজীব চক্রবর্তী, রাগ বৃন্দাবনী সারং, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন আশির জানা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

অরবিন্দ পাইকের কণ্ঠে শুনলেন পুরাতনী গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।
1: এখন শুনবেন অনুষ্ঠান শিল্প সংলাপ। আমাদের সঙ্গে রয়েছেন আজকের অতিথি সোমনাথ বন্দ্যোপাধ্যায়, যিনি নারকেলের মালা দিয়ে তৈরি করেছেন বিভিন্ন বাদ্যযন্ত্র। তার সঙ্গে আলাপচারিতায় দুর্বা দে, আজ প্রথম পর্ব।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা চলে এসেছি আবার শিল্প সংলাপের এই পর্বে। শিল্প সংলাপ এমন একটি অনুষ্ঠান যা শুধুমাত্র ব্যবসা কেন্দ্রিক বিষয়কে নিয়েই তৈরি হয় না, তাতে জড়িয়ে থাকা যে মানুষগুলো, তাদের কথা, তাদের টানা পড়েন, সংগ্রাম, এবং কিভাবে তারা সেই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে মেলে ধরেছেন, তুলে ধরেছেন এই জগতের আঙিনায়, আমরা সেই বিষয়ে মূলত কথা বলে থাকি। এবং আপনাদেরও কাছ থেকেও আমরা জানতে পারি আপনাদের কোন বিষয়গুলি ভালো লাগে, কোন বিষয়গুলিকে নিয়ে অনুষ্ঠান করলে আপনারা পরবর্তীকালে আরও আরও বেশি সমৃদ্ধ হবেন, সেই বিষয়েও আমাদের আলাপ আলোচনা চলতেই থাকে। তবে শুরু হোক আমাদের এই অনুষ্ঠান শিল্প সংলাপ। আমাদের আজকের অতিথি সোমনাথ বন্দ্যোপাধ্যায়। সোমনাথবাবু সম্পর্কে বলতে গেলে, তিনি এমন একজন মানুষ যিনি আমাদের যে সব জিনিসপত্রকে আমরা বর্জ্য পদার্থ বলে আখ্যায়িত করে ফেলে দিই, সেই জিনিসগুলিকে তিনি পরম যত্নে তুলে প্রায় শিশু সুলভ লালন পালন করে এমন একটি রূপ দেন, তার কল্পনার মধ্য দিয়ে তাকে রূপমার্জিত করে গড়ে তোলেন, যা এক শিল্পকর্মের অনন্য প্রতিভার নিদর্শন হয়ে ওঠে। সেই রকমই একজন মানুষ সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে আজকে আমরা পেয়ে গেছি আমাদের শিল্প সংলাপের এই স্টুডিওতে। নমস্কার সোমনাথবাবু।
1: নমস্কার
0: সোমনাথবাবু। কিভাবে আপনি ভাবলেন যে এই বর্জ্য পদার্থ, যেগুলো আমরা রোজকার দৈনন্দিন জীবনে ব্যবহার করে তারপরে কোথাও একটা আস্তা কুড়েতে ফেলে দিয়ে থাকি, তারপরে হয়তো ঘুরেও তাকাই না, কোন কোন পদার্থ আপনার মন প্রথম টেনে ধরেছিল, তারপরে আপনি ধীরে ধীরে সেগুলোকে শিল্পকর্মে রূপান্তরিত করলেন?
1: বাবার সম্বন্ধে দু এক কথা বলে নিই। আমার বাবার নাম হচ্ছে নীরদবরণ বন্দ্যোপাধ্যায়। উনি গত হয়েছেন 1982। উনি সঙ্গীতজ্ঞ ছিলেন। তো উনাকে দেখেছিলাম খুব ছোটোবেলায়, যেরকম বাঁশ, কাঠ, মাটির কলসি, এই সমস্ত জিনিস দিয়ে উনি ইনস্ট্রুমেন্ট তৈরি করতেন এবং সেগুলো বাজাতেন,
0: অর্থাৎ বাদ্যযন্ত্র তৈরি,
1: বাদ্যযন্ত্র তৈরি করতেন। এটা খুব ছোটোবেলায় দেখেছি। বাবা তো মারা গেছে 82, তখন আমার 7-8 বছর বয়স। এরপরে বাবা চলে যাওয়ার পরে আমার মাথার মধ্যে আর কোনোদিনই এগুলো ছিল না। তারপরে যখন আমার এই বছর 40 যখন পার করলো, তখন মাথার মধ্যে এলো যে স্ত্রী ওয়াইফ তখন বললেন যে বাবা তো একটা সময় এত কিছু করেছিল, তো তুমি কিছু চিন্তা ভাবনা করো যে নতুন কিছু যদি করা টরা যায় বা কোনো কিছু। তো তখন আমার মাথায় এসেছিলো একটাই, যে বাবাকে তখন দেখতাম তো বাঁশ, কাঠ, মাটির কলসি এইসব দিয়ে করতো, তাহলে আমি যদি এই টাইপের কোনো জিনিস দিয়ে যদি ইনস্ট্রুমেন্ট তৈরি করার একটা পরিকল্পনা যদি করি। তখন প্রথম আমি যেটা করেছিলাম, আমাদের বাড়ির তখন রিপেয়ারিংয়ের কাজ চলছে,
0: আচ্ছা,
1: সিমেন্টের মেঝে ছিল, সেই মেঝেটাকে তুলে আমরা ফ্লোর টাইলস বসাচ্ছিলাম। এই ফ্লোর টাইলস যখন বসানো হচ্ছে, তখন আমি সেদিনকে বাড়িতে উপস্থিত। এবার বড় হল ঘরে হলে হয় কি, ফাঁকা জায়গা ঘর, তখন মিস্ত্রি হাত থেকে একটা টাইলস পড়ে যায়। তো পড়তে ওই যে শব্দটা, ওই শব্দটা আমার কানে এসেছিল। আমি সাথে সাথে মিস্ত্রিকে বলেছিলাম যে মিস্ত্রি এটা কি পড়লো। মিস্ত্রি বললো বাবু এটা আমার হাত থেকে পড়ে গেছে, দেখুন ভাঙেনি। আর না, তুমি যেভাবে পড়েছে আবার ফেলো। এইখান থেকে আমার শুরু হলো বাবার যে যন্ত্র ছিল মিস্ত্রিকে দিয়ে, ওই যে প্রচুর দেখবেন যে কাটা টাইলস পড়ে থাকে, সেই কাটা টাইলসগুলো জোগাড় করে মিস্ত্রিকে দিয়ে কাটিয়ে আমি শুরু করলাম। এই হচ্ছে আমার, সেই দিন থেকে আমার মাথায় ঢুকলো যে ঠিক আছে, তাহলে আমি তো একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করতে পারলাম, তাহলে আমি কি করব যে এখন থেকে যে ফেলে দেওয়া জিনিস দিকে যদি ইনস্ট্রুমেন্ট তৈরি করা যায়। তারপর তো আমি যেরকম দরজা জানার কাঁচ সেইটা দিয়ে করলাম, প্লাস্টিকের বোতল আস্তা কোট থেকে কুড়িয়ে নিয়ে এসে সেইটা দিয়ে করেছি। আমরা সস খাই, সস খেয়ে বোতল ফেলে দিই, ওই আস্তা কোট থেকে সেই বোতল সংগ্রহ করে তার মধ্যে, যেহেতু জল তরঙ্গটা বাজাতাম তাই সেই আইডিয়াটা আমার ছিল, বোতলের মধ্যে জল দিয়ে টিউন করে এইভাবে আমি প্রায় 6-7টা আমি ইনস্ট্রুমেন্ট তৈরি করলাম। তো করার পর

0: হয়ে গেল লকডাউন
1: আচ্ছা
0: 2020। তখন আমি যেরকম বসে গেছিলাম এরকম বহু মানুষ বসে গেছিলেন সবাই। তো তখন আমরা ভাবলাম যে তাহলে কি করা যায় এবার বসে ঠিক থাকতে পারি না। তারপরে একদিন ওই নারকোলের মালা বাজার থেকে কিনতে গিয়ে ওই নারকোলের একটা শেপ দেখলাম, সেইটা পুরো হচ্ছে একদম বাংলা ঢোলের মতন। বাংলা ঢোল যেভাবে হয় একদিকে হাত দিয়ে বাজাতে হয় আর একদিকে লাঠি থাকে, ওই শেপটাকে আমার ওইটা, কারণ শিল্পীর চোখ, আমি সবসময় দেখি যে কোনটা দিয়ে কি করা যায় না করা যায়, কোনো কিছু পেলে ঠুকে থাকে আমি দেখে নিই যে শব্দটা কীরকম। এইটা কিন্তু শব্দ বেরোবে না, এটা ছোট সাইজ, এটা শোপিস হিসাবে ব্যবহার করবো। এই প্রথম আমি একটা বাংলা ঢোল ঠিক যেভাবে দেখতে হয়, যা যা দরকার লাগে চামড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু, সেইভাবে আমি ওই ঢোলটাকে তৈরি করলাম। এই ঢোলটা তৈরি করার পর আমি দেখলাম আরে এটা তো আমরা কি করি, নারকোলগুলো শ্বাসটা নিয়ে শ্বাসটা ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার পর তো এই নারকোলটাকে তো আমরা ফেলে দিই, এটাও তো আর একটা দিক। আগেরগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমার বাজানোর জন্য, তাহলে এখন যে সময়টা রয়েছে এই সময়টায় আমি কি করি, তাহলে এগুলো তৈরি করি। যেহেতু মিউজিকের লাইনে রয়েছি, মিউজিক সম্বন্ধে একটু জ্ঞান রয়েছে, আর যন্ত্রপাতি সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া, একটা সেতার কীরকম দেখতে হয়, একটা তানপুরা কীরকম দেখতে হয়, বীণা কিন্তু অনেক ধরনের বীণা রয়েছে, সরস্বতী বীণা, রুদ্র বীণা, ময়ূরী বীণা, বিচিত্র বীণা, এরকম 6-7 রকমের বীণা রয়েছে। তো আমি এগুলো সবসময় আমার ভালো লাগে দেখতে, আমি সবসময় ঘাটাঘাটি করি বা বড় বড় ইনস্ট্রুমেন্টগুলো কীভাবে তৈরি হচ্ছে সেই ভিডিওগুলো দেখি আমি। তো সেইখান থেকেই আইডিয়া আমি নিয়ে আমি করলাম কি, তারপরে তানপুরা তৈরি করলাম, সেতার তৈরি করলাম, বীণা 4 রকমের বীণা তৈরি করলাম, মৌরী বীণা, রুদ্র বীণা, বিচিত্র বীণা, সরস্বতী বীণা, তবলা, তবলা তরঙ্গ, এগুলো সব কিন্তু নারকোলের মালা। তারপরে হচ্ছে যেরকম বাংলায় আমরা যেরকম বাংলা ঢোল, খোল, দোতারা, একতারা, যেগুলো আমরা, এবার হচ্ছে আপনি রাজস্থানের দিকে চলে গেলে মীরাবাই একতারা, খুব জনপ্রিয় দিক, সেইটা তৈরি করলাম। তারপরে সেতার, দিলরুবা, এই তো দিলরুবা আমাদের এখানে এখন চলটা এসছে, কিন্তু বেশিরভাগটাই হচ্ছে আমরা পাঞ্জাবের ওইদিককার মানুষজনই বেশি ব্যবহার করে। এগুলো সবই হচ্ছে বেহালার মতো বোয়িং, কাঁধের মধ্যে ফেলে বাজায়। আমার ওই 1 ফুট কি 13 ইঞ্চি কি 14 ইঞ্চির মধ্যে এগুলো শোপিসগুলো করি, ওগুলো বাজবে, এগুলো বাজবে না, কিন্তু আপনি যখন ঘরে সাজিয়ে রাখবেন, আর যেহেতু আমি সাইজটাকে একটু বড় করি, 13-14 ইঞ্চি করি, তাতে মনে হবে যেন একটা মিউজিক্যাল রুমে আপনি ঢুকে গেছেন। তো এগুলো করলাম পরপর পরপর, এগুলোর প্রত্যেকটার নারকলি হচ্ছে তো ফেলে দেওয়া, কিন্তু সেখান থেকেও কিছু কিছু আমাকে একটুখানি মাথা খাটাতে হয়, কারণ এক একটা যন্ত্রের খোলগুলো, তবলার যে খোল, রুদ্রবীণা, বীণা, তানপুরা, এগুলোর প্রত্যেকটার খোল কিন্তু আলাদা আলাদা হয়,
1: তাদের মানে শেপ, যেটাকে আমরা
0: শেপ যেটাকে বলি, এই শেপের কিন্তু আমাকে সেই নারকলের মালা সংগ্রহ করতে হয়। এটা তো গোটা পাওয়া যায় বাজারে। একটা মজার কথা বলি, মানে যেহেতু আমি এগুলো তৈরি করছি, তো আশেপাশে সব বাড়ি থেকে তারা নারকোল ভেঙে যখন তারা শ্বাসটা যখন খেয়ে নিল, খেয়ে আমার জন্য তারা নারকোল মালাটা সংগ্রহ করে রাখে। আমাকে বলে সোমনাথ তুমি আসো, এসে অনেকগুলো জমি রেখেছি, তোমার কাজে লাগবে, তুমি নিয়ে যাও। আমি নিয়েও আসি, আমার কাজেও লাগে সেগুলো সবই। তো এইভাবে প্রায় 18-19 ধরনের এখনো অবধি আমি তৈরি করেছি, সব কিছুই একদম সাধারণ জিনিস দিয়ে। 4-5 রকমের আঠা ব্যবহার করা হয় এখানে, জেল পেন ব্যবহার করার পর ওই রিফিলটা ফেলে দিলাম, ওই রিফিল আমার কাজে লাগে।
1: সেটা কি রকম ভাবে কাজে লাগে?
0: রিফিলটাকে এই কারণে এইভাবে কাজে লাগাই, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের দেখবেন যে কানগুলো হয়, সেই কানের কাঠের যে পোর্শনটা সেটা আমি এই রিফিলটা ব্যবহার করি। যেহেতু আমার 13-14 ইঞ্চি আর জেল পেনের রিফিলের যে সাইজটা, যে থিকনেসটা, এটা আমার ওখানের সাথে একদম পারফেক্ট। এর ওপরে যেটা গোল যে পোর্শন, সেটা ওই এক ধরনের আঠা, যেটা হচ্ছে বালতি ফেটে গেলে লাগাতে সাহায্য ব্যবহার হয়, বা জলের ট্যাঙ্ক ফেটে গেলে সেখানে লাগাতে সাহায্য হয়, পিচ টাইপের,
1: যা আমরা আগেকার দিনে গালার মতন ব্যবহার করে বলতাম আর কি,
0: বলতাম। তো ওই ওইগুলো দিয়ে আমি ওইটাকে করে নিই, আর ওইটা করলে কি হয়, ওটা যখন শুকিয়ে গেল এবার ঘষে ওটাকে খইয়ে ফেলা যায়, আমি গোল করতে চাইলে গোল করতে পারবো, চ্যাপটা করতে চাইলে চ্যাপটা, সিরিজ পেপার দিয়ে যখনই ঘষবো হয়ে যাবে। যেগুলো হচ্ছে ধরুন সেতার, সেতারের যে রিড গুলো, যেগুলো সারগাম আমি ধরে নিলাম, ওটাকে আমি রিড বলছি, সারে গামা পাদানি সা, যে রিড গুলো রয়েছে, এই রিড গুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মানে এগুলো কিন্তু প্রত্যেকটা ওভাল হয়, মেয়েদের কানে যে বড় বড় দুল হয় ওই দুল ব্যবহার করি।
1: আচ্ছা,
0: একদম সাধারণ সাধারণ জিনিস।
1: আচ্ছা, এই যে মনে করুন আপনি বিভিন্ন জিনিস কেটে কুটে নিশ্চয়ই তারপরে সেগুলোকে তারপরে এক কথায় সম্মিলিত করে ব্যাপারটাকে তৈরি করছেন, আপনি কি ধরনের যন্ত্র দিয়ে এই কাটাকুটি গুলো করছেন? সেগুলো কোনো অর্ডার দিয়ে আনাতে হচ্ছে বা আপনি আমাদের সাধারণ বাজারেই আপনি এগুলো পাচ্ছেন আর কি কিনতে?
0: এগুলোও একদম সাধারণ, আমরা হ্যাকসো ব্লেড সবাই জানি, লোহা কাটার যে ব্লেড গুলো হয়, ছেনি, হাতুড়ি, স্ক্রুড্রাইভার, এই সমস্ত একদম সাধারণ। কারণ যেহেতু আমি ওই

0: বললাম যে আগে যেই ফেলে দেওয়া যে জিনিসগুলো দিয়ে আমি ইনস্ট্রুমেন্ট তৈরি করতাম, যেগুলো বাজাই, এখনও বাজাই, সেই যন্ত্রপাতিগুলো আমার কাছে সব রয়েছে, সেইগুলোই আমার এখানে ব্যবহার হচ্ছে।
1: আচ্ছা,
0: আমার কোনো মেশিনারি কোনো ব্যাপার নেই, কোনো কিছু ডাইসে তৈরি সেরকম কোনো ব্যাপার নেই, টোটালটাই হচ্ছে একদম হাতে তৈরি।
1: মানে আপনার যন্ত্র সম্পর্কে এইটাই বলতে পারি যে যন্ত্রগুলো যে আপনি তৈরি করছেন সেটা যে শুধুমাত্র বর্জ্য পদার্থ বা ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই যে তৈরি করছেন তা নয়, আপনি যে উপকরণের সাহায্যে আপনি যন্ত্রগুলি তৈরি করছেন সেটাও অত্যন্ত সাধারণ,
0: একদমই সাধারণ।
1: যেসব শ্রোতা বন্ধুরা পরে আমাদের এই চ্যানেল টিউন করেছেন তাদের বলে দিই, আজকে শিল্প সংলাপের এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন গুণী শিল্পী যিনি ফেলে দেওয়া বর্জ্য পদার্থ দিয়ে নানান সুন্দর কারুকার্য করা যন্ত্রসঙ্গীত তৈরি করছেন, যা আপনার আমার বাড়ির সৌন্দর্য বর্ধন করছে যখনই আমরা সেটা কিনে আমাদের বাড়িতে সাজিয়ে রাখছি। তাই জেনে নিন যে কিভাবে যন্ত্রগুলি তৈরি হচ্ছে। শুনতে শুনতে মনে হচ্ছে যে এই কাজ মনে হয় খুবই সহজ, তা কাজটা কি খুব সহজ সোমনাথ বাবু?
0: একদমই না, অসম্ভব টাফ কাজ। তার কারণ হচ্ছে ছাঁচে একটা জিনিস তৈরি করা আর হাতে তৈরি করার মধ্যে কিন্তু খুব অনেক তফাত, কারণ এক একটা প্রোডাক্ট তৈরি করতে আমার দিন হিসাবে তো বলতে পারবো না, কারণ আমি যখন ধরি একভাবে ধরুন বিনা তৈরি করছি, একবারে 10-12টা বিনা ধরে নিলাম, মোটামুটি যদি ধরি তর্কের খাতিরেও যদি বলি প্রায় 2 দিনে একটা জিনিস কমপ্লিট হবে।
1: আচ্ছা, মানে প্রতিটি যন্ত্র নিখুঁতভাবে তৈরি করতে আপনার খুব কম করেও হলেও 2 দিন তো লাগেই।
0: একদম, কারণ হচ্ছে পাটে পাটে করতে হয়, প্রথমে ওই আঠা লাগিয়ে রেখে দিতে হয়, আঠা শুকালো, তারপরে কাঠ, ওপরে পোর্শনটা কাঠ ব্যবহার করি, হাড়ির ওপরে পোর্শনটা, তো সেই কাঠে রং করতে হয়, সেই রং শুকাতে একটু সময় লাগে, তারপরে দেখবেন প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেরই একটা সুন্দর স্টিকার লাগানো থাকে, আলপনা আলপনা দেওয়া, সেতার বা তানপুরার গায়ে লাগানো থাকে, আমি সেগুলো কিন্তু করি, আঁকানো হয়।
1: মানে আপনি নিজে হাতে আঁকেন?
0: না, ওটার জন্য আমার এক ভাগ্নি রয়েছে।
1: আচ্ছা,
0: ওকে দিয়ে ওই আঁকিয়ে নিই, ওর আঁকার হাতটা ভালো, কারণ আমি সবগুলো করতে গেলে সম্ভব হবে না আমার পক্ষে, ও একটু এঁকে দেয়, কলকা কলকা করে এঁকে দেয়। আর আরেকটা জিনিস বলে নি, একদম শুরুতে যখন আমি করেছিলাম তখন যেগুলো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট তাতে কিন্তু আমি তার ব্যবহার করতাম, স্টিলের তার ব্যবহার করতাম। এইবার দেখা যাচ্ছে যে এটা যখন দীর্ঘদিন যখন থাকছে তখন ওই স্টিলের তারটায় কিন্তু জং ধরে যাচ্ছে, লাস্ট চলে আসছে, একটা
1: কালচে মতন
0: হয়ে যাচ্ছে। এবার ওইটা মুছতে গেলে দেখা যাচ্ছে ওখানে টুক করে তারটা ভেঙে যাচ্ছে। এবার তখন কি হয়, এগুলো সব তো শোকেসে থাকার জিনিস, আজকে এক তারার যদি তারটাই কেটে যায় আপনি কি আর রাখবেন ঘরে ওটাকে? ওটাকে তখন আপনি ওই আস্তা করে রেখে দেবেন, না থাক, ওটার এখন আর দরকার নেই। তো তারপরে আমি ঠিক করলাম যে এটা দীর্ঘদিন থাকবে, বছরের পর বছর থাকবে, সেরকম কিছু একটা চিন্তা ভাবনা করলাম। জেলেরা এক ধরনের সুতো ব্যবহার করে, সরু সুতো, মুগা সুতো বলে এগুলোকে, আর এগুলোর কালার হচ্ছে তামাটে কালার।
1: আচ্ছা,
0: আমি যদি হাতে জোরে করে টান দিই আমার আঙুল কেটে যাবে, এত হার্ডি ওগুলো। তারপর থেকে ওই সুতো ব্যবহার করি। আর একটা জিনিস বলে নি, আমি যে ইনস্ট্রুমেন্টটা তৈরি করছি এটা মোটামুটি ভাবে হচ্ছে অমর অক্ষয়। আমরা সবাই জানি নারকলের মালায় কিন্তু কোনোদিন ঘুম ধরে না, এর একটা উদাহরণ আমি আপনাকে দিই, প্রায় ধরুন বছর 70 তো হবেই, সেই সময় বাবা মাকে একটা পাউডারে কেস করে দিয়েছিল নারকলের মালা দিয়ে, সেটা এখনও কিন্তু রয়েছে, তাতে কিন্তু ঘুম ধরেনি। তার মানে বয়স কত হয়ে গেল, এইটার বয়স হয়ে গেল 70 বছর, মোটামুটি ভাবে যদি বলি 70 বছর, তার বেশি হবে তো কম না, সেই কারণে নারকলের মালাতে কোনোদিন ঘুম ধরে না। তো আমার এগুলো দীর্ঘদিন 50-60-70 বছর তো ঘরে রেখে দিলে কোনো রকম কোনো কিচ্ছু হবে না। নারকলের মালার উপর সুন্দরভাবে একটা পালিশ করে দিই, ল্যাকার পাওয়া যায় বাজারে, উড কাঠের মিস্ত্রিরা ব্যবহার করে, উড পালিশ হিসাবে এটাকে ব্যবহার হয়। তো সেইটা নারকলের মালার উপরে লাগিয়ে দিলে পরে এর একটা বিরাট শাইনিং চলে আসে, চকচকে ভাব চলে আসে। তো এবার একটু কাগজ দিয়ে, কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে যদি এটা মুছে দেওয়া যায় একদম পরিষ্কার চকচকে থাকবে, কিচ্ছু হবে না।
1: বেশ, তার মানে আপনার পুরো জিনিসটা তৈরি হয়ে গেল প্রথম থেকে, আপনি যেভাবে মনে মনে ভাবলেন যে আজকে এই যন্ত্রটা নিয়ে আমরা কাজ শুরু করব, 2 দিনের মাথায় মোটামুটি আপনি সেই যন্ত্রটি পুরো নির্মাণ করে তুলে ফেলছেন। এবার তুলে ফেলার পরে এরপরে আপনি বাজারজাত করছেন কিভাবে?
0: এটা কিন্তু আমার কোনো ওয়েবসাইট নেই, টোটালটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় আমি ফটো দিই, বা সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক হস্তশিল্পের গ্রুপ রয়েছে প্রচুর গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে, তো আমার এগুলো তো চলতে থাকে, আর যাদের ভালো লাগে তারা খুব শেয়ার করে, প্রচুর শেয়ার হয়, নতুনত্ব জিনিস তো, আর এতগুলো জিনিস একসাথে আপনি কারোর কাছে পাবেন না, কারোর কাছে পাবেন না। বাজারে এক তারা দেখবেন রাস্তাঘাটে প্রচুর বিক্রি হচ্ছে, কিন্তু এই এত ইনস্ট্রুমেন্ট তো বিক্রি হয় না, এত ধরনের ভ্যারাইটি, তো এই আমি সোশ্যাল মিডিয়ায় দিই, হস্তশিল্পের গ্রুপরা তারা আমাকে সব জয়েন করিয়ে নিয়েছে, তাদের গ্রুপেও

0: সেখান থেকে আমার অর্ডার আসে, যাদের পছন্দ হলো আমাকে মেসেঞ্জারে করলো বা হোয়াটসঅ্যাপ করলো, আমি তখন তাদেরকে দাম সাইজ সমস্ত কিছু পাঠিয়ে দিলাম, তাদের ওইখান থেকে আমার টোটালটাই বিক্রি হচ্ছে এইখান থেকে। এবার আমি বলি যে এই বিক্রি এই মুহূর্তে ভারতবর্ষের যত বড় বড় শহর রয়েছে প্রত্যেক শহরে কিন্তু আমার এই ইনস্ট্রুমেন্ট গেছে, কেউ একটা দুটো নেয় না, তারা একাধিক জিনিস নেয়। তার কারণ
1: আমরা বলি বাল্ক অর্ডার।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো হলো দেশের আমার বিক্রি রয়েছে, আর আর সবসময় আমার পেন্ডিং অর্ডার থাকে। আমি রয়েছি, আমার দুই ছেলে আছে, দুই ছেলে আমাকে হেল্প করে, তার সাথে আর একজন রাখা আছে, তো এই চারজনের মিলে যদি যেটা হচ্ছে সেখানে তখন এই প্রোডাকশনটা অনেকটা ফাস্ট হয়ে যাচ্ছে। এখানে একা করলে যতটা সময় লাগবে চারজনে মিলে যখন করছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় যায় আর টোটালটাই আমার কোরিয়ারের মাধ্যমে আমি ডেলিভারি করি, টোটালটাই কোরিয়ারের মাধ্যমে। এটা গেল হচ্ছে আমাদের দেশের, বিদেশে গেছে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, এই ধরনের ছ সাত জায়গায় আমার প্রোডাক্ট গেছে। তবে এই যে প্রোডাক্টগুলো গেছে এরা কিন্তু হচ্ছে প্রবাসী ভারতীয়, ওখান থেকে দেখে আমাকে অর্ডার দেয়, কারণ কি এই গ্রুপগুলো খুব স্ট্রং, তো গোটা ভারতবর্ষে রয়েছে, সব জায়গাতেই রয়েছে, তো ওরা আমাকে ওখান থেকে অর্ডার দেয়। অর্ডার দিয়ে আমাকে বলে দিল আপনি এই অ্যাড্রেসে আমাকে মালটা পাঠিয়ে দেবেন, তা আমি তখন সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিলাম। এটা হচ্ছে প্রবাসী ভারতীয়রা। আর সরাসরি নর্থ আমেরিকায় থাকে, ইনি দু তিনবার নিয়েছেন আমার কাছ থেকে, উনি আমার কাছ থেকে সরাসরি নিয়েছেন, কারণ এতে কি হয় সরাসরি নিতে গেলে আমার তো হালকা হালকা জিনিস, একটা তানপুরার ওজন হবে 500 গ্রাম, কিন্তু তখন এটা কেজি হিসাবে যাবে না, এটা আমি যখন বক্সে যখন প্যাক করব এর লম্বা চওড়া দিয়ে ওরা একটা মেজারমেন্ট করে তখন যে কেজিটা করে সেই কেজিটা যায় বেড়ে, ওটাতে খরচা হয়ে যায় ওদের পক্ষে অনেক বেশি, তো সেই হিসাবে ওরা আমাকে বিভিন্ন জায়গাতে অ্যাড্রেস দিয়ে দেয় ইন্ডিয়ার, সেখানে পাঠিয়ে দিই, একেবারে ওই সিল প্যাক অবস্থায় ওরা ওখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে খুলে আমাকে সেই ছবি পাঠায়। আর এগুলো বিশেষ করে যারা সঙ্গীত চর্চা করছে, সঙ্গীত ভালোবাসে, বা কোনো শিল্পীকে গিফট করতে হবে একটা নতুনত্ব একটা ইউনিক জিনিস, তো তারা আমার এই জিনিসগুলোকে খুব পছন্দ করে, এমনকি তারা সংগ্রহ করে।
1: আজ শিল্প সংলাপের এই পর্বে আমরা কথা বলে নিলাম এমন একজন শিল্পীর সঙ্গে যিনি নারকেলের মালা, প্লাস্টিকের বোতল, ফেলে দেওয়া পেনের ঢাকনা ইত্যাদি দিয়ে তৈরি করে ফেলছেন দারুণ সব বাদ্যযন্ত্র। মিনিয়েচার সাইজ অবশ্যই, ছোট আকৃতি, কিন্তু না, ছোট আকৃতির বললে সেটাকে কম ভাবা উচিত নয়, কারণ তার মধ্যে যে ভাবনা রয়েছে, কর্মপটুতা রয়েছে, যে কারুকার্য রয়েছে তা মুগ্ধ করবেই। তাই আমরা আরো জেনে নেব এরপরে যে কিভাবে সোমনাথ বাবু এই শিল্পকে আরো এগিয়ে নিয়ে চলেছেন এবং ব্যবসার দিকটা কিভাবে তুলে ধরছেন, আমরা এই সম্পর্কে জেনে নেব আমাদের দ্বিতীয় পর্বে। আর এই দ্বিতীয় পর্ব আপনারা শুনতে পাবেন এই চ্যানেলেই ঠিক এই সময় পরের সোমবার। তাহলে আজকের মতো বিদায় শ্রোতা বন্ধুরা, শিল্প সংলাপের এই পর্ব থেকে সবাই খুব ভালো থাকবেন।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিল্প সংলাপ। আমাদের সঙ্গে ছিলেন নারকেলের মালার বাদ্যযন্ত্রকারী সোমনাথ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন দুর্বাদে, সম্পাদনায় সুদীপ ঘোষ।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টসে।

মাচিস ছায়াছবি থেকে। গান লিখেছেন গুলজার, সুর দিয়েছেন বিশাল ভারদ্বাজ।

এবারের গানটি ও কোন থি ছায়াছবি থেকে। গান লিখেছেন রাজা মেহেদী আলী খান, সুর দিয়েছেন মদন মোহন, শিল্পী লতা মঙ্গেশকর।

0: হিন্দি ছায়াছবির গান শুনছিলেন আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। এশিয়ান গেমসে ভারত আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ পদক পেয়েছে। ভারত এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে। ব্রাজিলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ভারতীয় ফুটবল দল আজ কলকাতায় এসেছে। আসছি বিস্তারিত খবরে। জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসে ভারত আজ 4টি রুপো 4টি ব্রোঞ্জ সহ মোট 8টি পদক জিতেছে। সঙ্গে একাধিক প্রতিযোগিতায় পদক নিশ্চিত করেছে ভারত। অ্যাথলিট গুলভীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান।

0: দখল করে রূপ পেয়েছেন। তিনি 3:37.92 সেকেন্ডে দৌড় শেষ করেন। এর আগে গুলভীর পুরুষদের 10,000 মিটার ইভেন্টে রূপ পান। প্রতিযোগিতায় সোনা পেয়েছেন জাপানের কাজুতো লিজাওয়া, ব্রোঞ্জ নাগিয়া মোরির। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রূপ পেয়েছেন। পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক পেয়েছে। যশবীর সিং রূপো এবং রোহিত যাদব ব্রোঞ্জ পদক পেয়েছেন। যশবীর সিং 85.72 মিটার দূরত্ব ছুঁড়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে 88.55 মিটার ছুঁড়ে স্বর্ণপদক জয় করেন। ভারতের রোহিত যাদব 84.35 মিটার ছুঁড়ে পদক তালিকায় তৃতীয় স্থান দখল করেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে রূপ পেয়েছেন এশা সিং। এদিকে অ্যাথলিট ভিত্থা রামরাজ মহিলাদের 400 মিটার হার্ডেলস রেসে ব্রোঞ্জ পদক জিতে নতুন জাতীয় রেকর্ড করলেন। তিনি 54.75 সেকেন্ড সময় নেন। এর আগে রামরাজ ও পিটি উষা যৌথভাবে এই জাতীয় রেকর্ডের অধিকারী ছিলেন। আজকের নতুন জাতীয় রেকর্ড স্থাপনের ফলে ভিত্থা পিটি উষার রেকর্ড ছাপিয়ে গেলেন। সংযুক্ত আরব আমিরশাহীর মারিয়াম করিম সোনা জিতেছেন, রূপ পেয়েছেন কাজাখস্তানের অ্যাডেলিনা জেমস। এছাড়া পারুল চৌধুরী তাঁর দ্বিতীয় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন। মহিলাদের 5,000 মিটার দৌড়ে তিনি 15:14.61 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। এর আগে তিনি মহিলাদের 3,000 মিটার স্ট্রিপল চেজ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। ভারতের 4x100 মিটার রিলে দল ফাইনালে উঠেছে। গুরিন্দরবীর সিং, অভিনয়া রাজারঞ্জন, অনিমেষ কুজুর এবং হারিতা ভদ্রকে নিয়ে গঠিত ভারতীয় দলটি 41.54 সেকেন্ডে আজ দৌড় শেষ করেছে। ফাইনাল আগামীকাল। কুরাশে ভারত একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। দক্ষিণ কোরিয়ার লিম গারামকে 3-0 ব্যবধানে হারিয়ে বালহারা মহিলাদের অনূর্ধ্ব 18 কেজি বিভাগের তৃতীয় স্থান অধিকার করেছেন। এছাড়া মহিলাদের 75 কেজি বক্সিংয়ে অলিম্পিক পদকজয়ী লাভলিনা বরগোহাঁই ভারতের জন্য আরও একটি পদক নিশ্চিত করেছেন। মহিলাদের 60 কেজি বিভাগে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে 5-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন প্রিয়া ঘাংঘাস। পুরুষদের 90 কেজি বিভাগে কপিল পোখারিয়া কোরিয়ার কিম গিচায়কে 5-0 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। এদিকে মাঠে না নেমেই ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছে গেছে। আফগানিস্তানের বিরুদ্ধে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ICC T20 র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত সেমিফাইনালে ওঠে। নিশিনে একটানা বৃষ্টি হওয়ায় মাঠের আউটফিল্ড ভিজেছিল, তাই টসের নির্ধারিত সময়ের 16 মিনিট আগেই ম্যাচ বাতিল করা হয়। বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনালে ভারত নেপাল ও শ্রীলঙ্কার মধ্যে কোয়ার্টার ফাইনালের বিজয়ীর বিরুদ্ধে খেলবে। নেপাল শ্রীলঙ্কার মধ্যে ম্যাচটি আগামীকাল। এদিকে ভলিবলে ভারত পুরুষদের দ্বিতীয় ম্যাচে হংকংকে সরাসরি 3 সেটে হারিয়ে দিয়েছে। এর ফলে পুল সির শীর্ষে উঠে এলো ভারত। এশিয়ান গেমসে 42টি পদক জিতে ভারত তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে। এর মধ্যে 4টি সোনা, 18টি রূপ ও 20টি ব্রোঞ্জ। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ খেলতে ভারতীয় ফুটবল দল আজ কলকাতায় এসেছে। আগামী 3রা অক্টোবর ভারতীয় দল যুব ভারতী ক্রীড়াঙ্গনে 5 বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে। ভারতীয় দলের আগামীকাল অনুশীলনে আসার কথা। 1রা অক্টোবর ব্রাজিল দল কলকাতায় আসবে। এদিকে কলকাতায় ভারত ও ব্রাজিল ম্যাচকে নিয়ে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। IFSCL ফুটবলে গ্রুপ এর শেষ ম্যাচে আগামীকাল মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেড FC-র মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2:30। সদ্য সমাপ্ত জাতীয় জুনিয়র মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন বাংলার মেয়েরা শহরে ফিরেছে। আজ দুপুরে হাওড়া স্টেশনে তাদের উষ্ণ অভিনন্দন জানানো হয়। প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার ছাড়াও IFR অন্যতম যুগ্ম সচিব মোহাম্মদ জামাল, IFR ফিনান্স কমিটির সদস্য চিত্তরঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। ভারতীয় বংশোদ্ভূত দাবার বিষয় প্রতিভা বোধনা শিবানন্দন সর্বকনিষ্ঠ মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়ার গৌরব অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছেন। ইংল্যান্ডের প্রতিনিধিত্বকারী 11 বছর বয়সী এই দাবারু উজবেকিস্তানের সমরখান্দে গতকাল সমাপ্ত 46তম দাবা অলিম্পিয়াডে এই মাইল ফলক স্পর্শ করেন। ওভালে সিরিজ নির্ণায়ক ম্যাচে 223 রানের ব্যবধানে জয়ের পর ইংল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ 2-1 ব্যবধানে জিতে গেছে। ইংল্যান্ড টসে জিতে ব্যাট করে 7 উইকেটে 355 রান করে। জয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা 132 রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ড প্রথম ওয়ানডে 89 রানে জিতলেও লিডসে দ্বিতীয় ম্যাচে 16 রানে হেরে যায়। জোহানেসবার্গে ওয়ান্ডারার স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়াকে 32 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে 9 উইকেটে 365 রান তোলে। রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া 49 ওভার 5 বলে 333 রানে অল আউট হয়ে যায়। খেলার খবর শেষ হলো, এর পরের খবর শুনুন রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নানা রঙের গান। এ অনুষ্ঠানে প্রথমে একটি আধুনিক গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

নানা রঙের গান শুনছেন। এবারের গানটি রাহুল দেব বর্মন এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে পরপর দুটি আধুনিক গান শুনলেন, এবারে পরপর দুটি রজনীকান্তের গান। শিল্পী অর্ঘ্য সেন।

নানা রঙের গানের অনুষ্ঠানে পরপর দুটি রজনীকান্তের গান শুনলেন অর্ঘ্য সেনের কণ্ঠে। এবারে পরপর দুটি দ্বিজেন্দ্র গীতি, শিল্পী মান্না দে।

নানারঙের রঙের গানের অনুষ্ঠানে পরপর দুখানি দ্বিজেন্দ্র গীতি শুনলেন মান্না দের কণ্ঠে। এবারে আবার একটি আধুনিক গান হৈমন্তী শুক্লার কণ্ঠে।

এবারের গানটি ইন্তেকাম ছায়া ছবি থেকে। গানটি লিখেছেন রাজিন্দর কৃষণ, সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল, শিল্পী লতা মঙ্গেশকর।

এবারের গানটি ঘর ছায়াছবি থেকে। গানটি লিখেছেন গুলজার, সুর দিয়েছেন আর জি বর্মন, শিল্পী লতা মঙ্গেশকর।

এবারের গানটি জুয়েল থিপ ছায়াছবি থেকে। গানটি লিখেছেন মজলু সুলতানপুরি, সুর দিয়েছেন শচীন দেববর্মন। গানটি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি মধুমতি ছায়াছবি থেকে। গানটি লিখেছেন শৈলেন্দ্র, সুর দিয়েছেন সলিল চৌধুরী। গানটি লতা মঙ্গেশকর এবং সহশিল্পীদের কণ্ঠে।

এবারের গানটি জাল ছায়াছবি থেকে। গানটি লিখেছেন সাহির, সুর দিয়েছেন শচীন দেব বর্মন। গানটি হেমন্ত কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

এবারের গানটি পরশমণি ছায়াছবি থেকে। গানটি লিখেছেন আসাদ ভোপালি, সুর দিয়েছেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল। গানটি লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি ঝুক গয়া আসমান ছায়াছবি থেকে। গানটি লিখেছেন হাসরাত জয়পুরী, সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ, শিল্পী লতা মঙ্গেশকর।

এবারের গানটি আসলি নকলি ছায়াছবি থেকে। গানটি লিখেছেন হাসরত জয়পুরী, সুর দিয়েছেন শঙ্কর জয়কিষাণ। গানটি লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি নজওয়ান ছায়াছবি থেকে। গানটি লিখেছেন সাহির লুধিয়ানভি, সুর দিয়েছেন শচীন দেব বর্মন, শিল্পী লতা মঙ্গেশকর।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গান শুনছিলেন। অনুষ্ঠানটি এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠানের পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন 29শে সেপ্টেম্বর, মঙ্গলবার, আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। 6টা বেজে 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা বেজে 30 মিনিটে আজকের চাষবাস, শুনবেন কথিকা সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে বিষক্রিয়া, বলছেন ডক্টর তাপস কুমার সর। 6টা বেজে 40 মিনিটে আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কথিকা সুস্থ হার্ট সক্রিয় জীবন, বলবেন ডাক্তার সিদ্ধার্থ মানি। 6টা বেজে 45 মিনিটে প্রাত্যহিকী, 7টা বেজে 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অসিত কুমার দাস। আটটায় জানা অজানা, 8টা বেজে 5 মিনিটে নজরুলগীতি শিল্পী নূপুর গঙ্গোপাধ্যায়, 8টা বেজে 20 মিনিটে উত্তরণ, 8টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরিন্দম চক্রবর্তী, 9টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9টা বেজে 25 মিনিটে জেলার চিঠি, 9টা বেজে 30 মিনিটে গানে গানের পরবর্তী অংশ, 10টায় গানের ভেলা, 11টায় যুববাণীর অনুষ্ঠান আড্ডায় অ্যাডভেঞ্চার, বেলা 12টায় হাওয়াইয়ান গিটার শিল্পী প্রলয় শঙ্কর বসু, 12টা বেজে 15 মিনিটে লোকগীতি মলয় ঘোষের কণ্ঠে, 12টা বেজে 35 মিনিটে উনজমির তুন ফসল, 1টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1টা বেজে 45 মিনিটে মাননীয় সু, 2টা বেজে 30 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, 5টা বেজে 30 মিনিটে বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিক্রমগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন দে সঙ্গে 2 বিদ্যার্থী। 6টা বেজে 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, 6টা বেজে 40 মিনিটে কিষাণবাণী, 7টা বেজে 10 মিনিটে তর্জা গান পরিবেশনায় মণিভূষণ প্রামাণিক ও সহ

সাতটা বেজে 30 মিনিটে সমীক্ষা, 8টায় আজকের প্রসঙ্গ, 8টা বেজে 15 মিনিটে শহর কলকাতা, 8টা বেজে 30 মিনিটে কথায় কাহিনী, 8টা বেজে 45 মিনিটে অর্থনীতির দুনিয়া, 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরিন্দম চক্রবর্তী, 9টা বেজে 30 মিনিটে শ্রবণী, 10টা বেজে 10 মিনিটে ছায়াছবির গান, 10টা বেজে 30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত অনিত কুমার দাসের কণ্ঠে, 10টা বেজে 50 মিনিটে লোকগীতি মলয় ঘোষের কণ্ঠে, 11টা বেজে 10 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিনহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6টা বেজে 15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত শুনবেন সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, 6টা বেজে 25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিত কুমার দাস, 6টা বেজে 35 মিনিটে রামচরিত মানস, এদিন 248তম পর্ব, 6টা বেজে 45 মিনিটে শ্যামা সঙ্গীত শিল্পী নূপুর গঙ্গোপাধ্যায়, 7টা বেজে 10 মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, 8টা বেজে 30 মিনিটে হাওয়াইয়ান গিটার প্রলয় শঙ্কর বসুর পরিবেশনায়, 8টা বেজে 45 মিনিটে লোকগীতি শিল্পী মলয় ঘোষ, 9টা বেজে 10 মিনিটে রাজধারা, 10টা বেজে 15 মিনিটে অঞ্জুমান, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 12টায় সুরভি, 12টা বেজে 20 মিনিটে এবং 1টা বেজে 10 মিনিটে পরপর 2টি পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিনহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিত কুমার দাস, 5টা বেজে 20 মিনিটে উর্বশী, 6টা বেজে 10 মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা, 6টা বেজে 30 মিনিটে গুলগুলশান, 7টা বেজে 10 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা, 7টা বেজে 45 মিনিটে দর্পণ, 8টায় হিন্দি ছায়াছবির গান, 8টা বেজে 15 মিনিটে নানা রঙের গান, 8টা বেজে 30 মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, 9টা বেজে 16 মিনিটে স্পটলাইট, 10টায় জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের 20তম আসরের দৈনিক প্রতিবেদন, 10টা বেজে 30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11টা বেজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 29শে সেপ্টেম্বর আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কলকাতা ও তার আশপাশের এলাকায় গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 64%। বৃষ্টি হয়নি। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে অংশত মেঘলা আকাশ, বিকেলের দিকে আরও মেঘলা হওয়ার সম্ভাবনা, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার এবং 1008 কিলোহার্টসে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12টা বেজে 7 মিনিট হয়ে 45 সেকেন্ড। জয় হিন্দ।